পানি কে গান ভাবেন তো পাবা ফের টেস্ট দেখা হালা দেখুন ভাবো সারা ভস্ম চুর কই বান্দা বন্ধু চিহ্ন ছাইন উতাপতি ভিষ্টা রাজা কে সে ভাই ছড়া পানি ভস্ম ভাই ভিষ্টা রাজা গান্ধারী পানি স্বর্গারণ ভাই বসিও উতাপতি অর্জুন ফর্কের আর কে ভাল লাগলো ভাবে রাজা ইজিত লাই ভারে হে প্রভু সারা সার কে পানি ছাইন ইয়ারামা হরি দৈব কাটাই বারি নারায়ণ।

জিলিঘিন কালাই ধর না ধরে রসবস করদা খুব আসল ভো মহারাজ পালু পদা জয় সীতা হুনি বাত এউটা ছোরো পাউনি ফেরি এউটা

আশ্রণ সুরিবালা লক্ষ্মণ দিলে দিয়ে হনুমানলে লক্ষ্মণজী কন পশে আশ্রণ দিয়ে তাই ঠুলা জ্ঞানলে শব্দের তন্ত কয়ে লক্ষ্মণ দিলে বিস্তার শুনায় অনি সীতা জুন গহনা খসালি গই তিন হাজির গরায়ে পনি গ্রিনে পাঠ সীত পো খসালি তি গইন চিন্ডে তাই তিয়ে কসকা হন ই চিনে বকুসন হওস ইয়ো হজুর মা দিয়ে এটি বাত গরি দিয়ে তি গানা দেখে প্রভুলে দশাই চিনে সব গানার শোক বহুত ভাই